শুনা একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অমিতাভ বচ্চন আর সাথীকে আওয়াজো মে এই গীত আমি আপনি শুনা। এস রচনা কো রচিত কিয়া থা রবীন্দ্রনাথ ট্যাগোর নে।